0: রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোগে তেরিয়ং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেক আড্ডিহ আবওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তেবামি হুং দেনে তিবিগেমমে ফাফ রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউ মট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুরু করেবুমে বড় তিফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে
1: মুনিফুই ফিলওয়াদি মাউলুমাত কে খাজানা মুসালিকোদে এমমে ইতবার করবে বাভেরিয়া
2: দেহিরাজ্যেগে আডু
1: ইংহা সাতরস তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
3: আগুন মেঙ্গে প্রোগ্রাম তং হামজিফা ওয়া গতুং দেন ইবি বড়ান ওয়ানি কিরিত কুরআন কিয়েবুং মিয়েদু ইবি বড়ান ওয়ানি সূরাতুল মাঈদাগে 40 এবন আয়াতুম ফাশাগেন এ সূরাতুগে ফাস তলস তিমন আয়াতুগে নিয়েলা

ঙ্গে মচ্চং একলাঙ্গ হরাম কুর বিতকতে তফসীল কো বয়াং কো দিব্বা ফা বায়রু এ এচ্চগ্গে মচ্চং আল্লাহ গে ইসম ফুলু নঙ্গনে কথলা তকতিং তিয়বা মিহুন নুকাম বি কিবেগিং হিয়ে তিয়বা মিহুন এ এচ্চক কোমহেম বেনুবে মজবুর ওয়েগিং খান জেহজে এচ্চ মেনুইয়ে হামা কশবরম ওয়ারগ্গিন মিহুন নুদেনতিবে এওরঙ্গে আমিল্লে এদুন্তকুম মিহুন মাগফরদতে হাম কশবরম খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গেই হদ্দু ফহন আলাদা মিহুম মোলদ্দিন ওড়গিম ওয়া রসকলাঙ্গে।

আদি হামা এফাদাইং কোম্মে রাশেগা এরা সুগে মুজরিমুন নাকি বড়ুং খামগা লেভিমে এই এথাঙ্গা এওরেম মাখারবেরি রেউন্থার রাওয়া উলুমাসে এওরেঙ্গে আমিল্লা নাস্তাখাম মেনুই এওরেম মাখারু হাদা খামগা নুয়েতে আদি এওরেন নাকাং এখামেন নুইসনেতে।

0: রসখলাঙ্গি ফুদি বডিগিম্বা রহমতগে ভেরি রসখলাঙ্গি এখলাঙ্গে ইরাদ কুরব্বা নম তিয়বা মিহুন নেতি কুরব্বা তিয়বা মিহুঙ্গে ফাহ এখলাঙ্গে ইরাদ কুরব্বা বয়কু ফনুব্বা ফা হুটে এই তিয়বা মিহুন এহেন কৌমেগে দরিকুলুং উফেদ্দেবি ফাদেনে
1: ইন্নামা তুআদুন লাআত ওয়ামা
0: হামাকাশবানু তিয়াবামি হুন্ন ওয়াদু কুরব্বা খান্তাকাকি আন্নানিকং কাশবারু খান্তাকে আদি তিয়াবামি হুন্নাকি তিমান রাসকালাঙ্গে নুকুলদ্দা রেকিগেন দানে বয়কু কামগানুয়ে

আদি নাম সুফি গে তেরেং এচ্চতি উফলা উস্তকে চায় আদি একম কুড়দান বেগে নুয়া বিমত্রি থাকেতে একলাঙ্গে উফে দেবী তেবামি হুন নাম আল্লাহ দেবী থাকেতিন তেবামি হুন খাস আদি শৈতানাগে ফিয়াবর থাকে তেবামি হুন থাবা নুয়াস হামা কশবরুম এ শৈতানাই তেবামি হুন না খান্ডেড়ি বয়া বেগেন হুরি আদাবা তেরিকে

0: খোসাড়া দিলি মূসার শোয়ার নাইম মেদিয়াহার বেলুন্তেরিং এ ফিল্মেগে জাদুগা জেহুন বলিউডগে ফিল্ম সাইয়ারাগে টিমুং একিগা মাসাক্কে কুরং হাম জিফাওয়া আ ফিল্মগে শুটিং আন্ন মাহু ফাশানিকম রিপোর্ট তাবনেফি
1: মেদিয়াহার বেলুন্তেরিং এ ফিল্মেগে জাদুগা জেহুন বলিউডগে ফিল্ম সাইয়ারাগে টিমুং একিগা মাসাক্কে কুরং হাম জিফাওয়া আ ফিল্মগে শুটিং আন্ন মাহু ফাশানিকম রিপোর্ট তাবনেফি সাইয়ার গেনেস্টিন ডাইরেক্টর মোহিত সুরি হদনি মাফাওয়া একমুকো আদি রশ্মিকোন নং এওলা নুকুরা মি ফিল্ম গে লিড কাস্ট উনকি সাইয়ার ইন বিদি জুয়ান দে তারিন কামাওয়া আহান পান্ডেয়া অনিত পড্ডা আদি মি ফিল্ম ওয়াজ প্রোডিউস কুরানি সাইয়ার ওফে দি আশরাজ ফিল্মস ওয়াইআরএফ বাই রিপোর্ট তো বোনাগতং মি টিম গে আ ফিল্ম কি গ্যাংস্টার তেমাকং হাদা আসারুগা দা লোবি গে ফিল্মে আদি ফিল্ম গে নামকি সতুরঙ্গা মোহিতায়কো আহান দেওয়ান ফিল্মগে মাসেকে ফাশন তৈয়ারবো মুং আন্নাইরো এনা আন্ননি ওয়াইআরএফ গে এহেন ফিল্মগে মাসেকেভস মিহার কুরামু এই মিয়াহারুগে এপ্রিল মাহগে তেরেগ শুটিং ফেশি ডাইরেক্টর আলি আব্বাস জাফরগে রোমান্টিক অ্যাকশন ফিল্মে ইংরেজি বিলাতুগে শুটিং শেডিউলে কুরিয়ে গেঙ্গোসফাওয়া মি ফিল্মগা আহান নায়কো বাতলাগে রোলুম ফেন্নেনি শরওয়ারি ওয়াক ফিয়া কিয়া নামক বেলেভে মি ফিল্ম আন্নাহারু কুরিকলু সিনেমাতক গেন্নানে সাইয়ারাগে দে তারিন্নায়কো মোহিতগে আ ফিল্মগে শুটিং ফাশন তৈয়ারবামুং আন্নেইরো আশিকি টুওয়া এক ভিলেন ফদা মকবুল ফিল্ম তাবিস গেনেস্তিন ডাইরেক্টরা রাম গোপাল বর্মা আরজিভি গুড়িগেমেস গ্যাংস্টার থিমক ফিল্মিং হদমণি নিম্মাফা আন্নাহারুগে ফাহকলু শুটিং ফাশন রাওয়াফাওয়া মি ফিল্মগে স্ক্রিন প্লে আরজিভি লিয়েফাওয়াইরো ফিল্ম ডাইরেক্টরানি মোহিত আদি ফিল্ম ওয়াজ প্রোডিউস কুরানি ওয়াইআরএফ
2: आर्टिस्ट का टैलेंट रिव्यू करने का काम है तुम लोग का ये सारे ब्यूटिक वाले स्लैब्स हगेंगे भी तो तुम लोग बोलेंगे वहां क्या हग है लेकिन एक अच्छा आर्टिस्ट भी जान लगा देगा अपने आर्ट में उन लोग को क्या मिलता है क्या मिलता है तुम लोग को
3: कृष कपूर आज के बाद ये नाम नहीं भूला
4: चेतनदेव यहाँ पे टैलेंट से ज्यादा ईगोज और टैंट्रम्स झेलने पड़ते
5: हैं
6: विश मीट वानी हमारा नया गाना यही लिखेगी
5: मैं वो लेट नाइट तक काम नहीं कर सकती 8:30 तक मुझे घर पहुंचना होगा मुझे पैसिव स्मोकिंग से प्रॉब्लम है
3: एफर्ट
5: मैं अप्रिशिएट करूंगी अगर आप गाली ना दें आई एम नॉट कंफर्टेबल
3: यू डोंट लाइक मी सिंग
6: विश 3000 रुपए घंटा चल रहा है
5: सबका एक सपना होता है लाइफ में तुम्हारा सपना क्या है
2: सारी दुनिया का प्यार सब चिल्लाए मेरा नाम क्रिश आई लव यू क्रिश

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমগে দরিয়া পুরা কামগে নুবয়ে ফহে কমমেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমাক তিমবা কুলা এব্বয়ে আদি এনাগে বুইমাক তিমবা কুলা এব্বয়ে আদি এনা নেওয়ালুমাক তিমবা কুলা এব্বয়ে এবহি বান্ডু ফুরিগে নেওয়ালুমাক দতিবা ওয়ারাক কেউমাই বুইং গিনানু কুরাশ
2: ಮೀ ದಿವೆರಾಜ್ಯಗಳು ದಿವೆರಾಜ್ಯಗಳು ಬಾರಗಡಿ ಹತ್ತರ ಮಿನಿಟ್ ಕೊಮಿಗಿನಿಸ್ತೇನೆ ಮೆದ್ಗೆ ಮೆದುರು ನಮಾದ ಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

গে মচ্চং এখলাং গে হারাম কুর বিতকেতে তাফসীল কো বায়ান কো দিব্বা ফা ওয়াইর এ ইচ্চে গে মচ্চং আল্লাহ গে ইসম ফুলু নঙ্গনে খতলা তকেতিন তিয়াবা মিহুন নুকাম বি কিবেগিন হিয়ে তিয়াবা মিহুন এ ইচ্চে কো কমহেম বেনুবে মজবুর ওয়েগিন খান জেহজে ইচ্চে মেনুইয়ে হামা কাশবরম ওয়ারগিন মিহুন নুদেনে তিবে এওরেন গে আমিল্লে ইদুনতকুম মিহুন মাগফরাদতে হামাকাশবরম কালেগ ফানুগে বেরি রসকলাঙ্গেই হদ্দু ফাহন আলাদা মিহুম মোলদ্দিন ওডিগম্বা রসকলাঙ্গে।

আদি হামা এফাদাইন কোম্মে রাশেগা এরা সুগে মুজরিমুন নাকি বড়ং খামগা লেবিমে এই এথাঙ্গা এওরেম মাখারবেরি রে উন্থার রাওয়া উলুমাসে এওরেঙ্গে আমিল্লা নাস্তাকাম মেনুই এওরেম মাখারু হাদা খামগা নয়েথে আদি এওরেন নাকাং এখামেন নুইসনেথে।

রসকলাঙ্গে ফুদি বডিগিম্বা রহমতগে ভেরি রসকলাঙ্গে এখলাঙ্গে ইরাদ কুরব্বা নম তিয়বা মিহুন নেতি কুরব্বা তিয়বা মিহুঙ্গে ফাহ এখলাঙ্গে ইরাদ কুরব্বা বয়কু ফনুব্বা ফা হুটে এই তিয়বা মিহুন এহেন কৌমেগে দরিকুলুং উফেদ্দেবি ফদেনে

আদি নাম সুফি গে তেরেং এচ্চতি উফলা উস্তকেচ্চায় আদি একম কুলাদান বেগে নুয়া বিমত্তিরি থাকেতে একলাঙ্গে উফে দেবী তিয়াবা মিহুন নাং আল্লাহ দেবী থাকেতিন তিয়াবা মিহুন খাস আদি শৈতানাগে ফিয়াবল থাক তিয়াবা মিহুন থাবা নুয়াস হামাকাশবরং এ শৈতানাই তিয়াবা মিহুন না খান্ডেড়ি বয়া বেগেন হুরি আদাবা তেরিকে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং এদি মিয়ালা দন্নবানি হামাইকানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হামাইকানি একালাং গাশ
1: তিঙ্গাড়ি হামিনেট গা মিগেনেস্তেনি মেদগাসের নামাজ ওয়াক্তে গে বাঙ্গিয়া পাঙ্গি দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

আদমুগে দারিনাকি আল্লাহ হেদ্দবি থাকেতিগে তেরেং গিন থাকেতিগে মচ্চা ম্যাক করে গেম্বা বাইকান্দানে এ ইলাহা শুকুর বেরিবে উলেশে একলাগে গিনগুণে গেম্বা নিয়মেতং হাঁদা কুরাশে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরাউগে হাইদ্দিহেবন আয়াতুগা ওয়াহী কুরাবা ফওয়া বাসফুলুগে মানা গাবে হামা কাশওয়ারুন তিমন্নাস কালাগে আদমুগে দারিন ম্যাক করেবিমে আদি এউরেং এগ্গামা কানুগা উফুল্লেবিমে আদি এউরেন রঙ্গলু তাকেতিং রিজকু দেবিমে আদি তিমন্নাস কালাগে হেদ্দেবি তাকেতিগে তেরেং গিন তাকেতিগে মচ্চান এউরেং মতিবেরি দরজাকা ম্যাক করেবিমে আদি সূরাত লুকমানুগে বিহওয়ান আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরাবা ফওয়া বাসফুলুগে মানা গাবে হামাকাশবরুং উড়তাকা বিমুগাওয়া হা তাকেচ্চে আল্লাহ তিয়াবামি হুন নটকা খিদমত তৈরি করে বিকাং তিয়াবামি।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়ং আলকন কুরমে ফা তিবা ইয়ং একালাং ফিন্না কামুগা নুয়াস একালাং তিবা ইয়া বাল্লা ওয়ারিগ মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: మీ దివిరాజ్యగడు దివిరాజ్యగడు హగడి హమినట్ గమిగణిస్తేనే మీరేగ ఇషా నమాద్ మాఫ్ కురవ్వా మీరేగ మగ్రిబ్ నమాద్ వగుతుకే పంగియా పంగితువా
2: అల్లాహు అక్బర్ అల్లాహ్

রিশওয়াত কি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড়তি ফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াত কি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াত কি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান তাতক ওয়াগিবেরি নুমাং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সাতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানাগাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: ডাউনলোড কেকে কি মুসাসাতা কুন দেবা খিদমতকা মালুমাত সাফ করমন ফেশিগিন অনলাইন খিদমতা ফাসিয়া কামা কি হোদেন গইতা কামা বেহে ইদারা তো গেহি তির কামা কি সাফ কো অলুন ফিলওয়া দেনি ফাহি খিদমে মি প্রোগ্রাম
1: কোমে গুরাসপতি দোহে গে মেন্দুর দে জাহার স্টুডিও এ ওয়াগুতুম রিপিট কুকুর দোগরে দিহে জাহায়
2: হামে একানি দিবেহি রাজ্যে গ্যাড
3: Fire the man.

0: مرحا.
1: Alun memire mi wah kata kalani sataro blik teha segar mastuata ke cha behe garnuna de alun mem mi program ga tereng ala gazet koreve garnuna nota garnun tak gene me islah taka e babalala alun mi balala ni vetwe dia hafta ga garnun tak gene bunu islah taka vetwe dia hafta ga garnun tak gene bunu islah taka balala ero Funner oblique de ha sabis timaveta gelunde single use plastic ge bavatakuge listu kandelu hadiegi turung prosecutor general ge ofihu ge mozafunge gawaitu smiwani amkofa sad oblique de ha sabis molodis alkaf investments limited ge ufeddun taka behe usulu miwani amkofa then gawaitu number Addi R oblique teha sabbis fatur verkam ke beenu ma taraggi kornunim huri tantana redevelopment abandhu kura tantan taraggi kurma itur mudda tu dinuma kuya juri mana fasko dinumga amal kuraane gotuge gawaid miwani mi vetwe diya haftaga gezetuga shayu kureifa. Anuun me mire miwaha ka dakkalani satar oblique tehas egaan mastuate ke cha behe gaanun den nimam ge kurin mi garnuna kon kameto faha kollani
2: shukriya mi nimal mukurin aula dannawala beni mani ganunu tang aula men nafarwa faruma kure vidana kitam furiham kanna maves ehenna masaul dannawala beni mani mi ganunu taka ki amillen ege zaatuga function kurana ichennu harakatre bana ichennu miya furana aligen dani aula men khama gule muassasa taka divehelo bet rayetun miyang ahulu verive mikama gule gotu masaketta kurevige muassasa taka farudun divehelo bet farudun guligen masaka kof koggen agudmen ge gaanunu ge phone miru ka libeni hage gatuga ehemima gaanunu function kurumatta ka gaanunu ta publish kurumu gaanunu ta kiyaluma gaanunu ta gohuri muhim kankan denagane kama gule muassasa ta zimma dar kurumatta ka masaka kuran jehen ama yak eki ga kama gule muassasa ta kum bes gaanunu ge huri emme fula maanaaga aamoreitu na khidumet dunu ge ruuhuga etanage verinna muazzafun hage gatuga masaka kuran jehen national drug agency ayruga mi national drug agency ke mastuwa ta cha be gaumi idara ehem be divhe rajye ga mihira huriha atolotaka huriha rattakuga huriha rattaka wakiweki gege dorashataka hamayan agudmen na deven je ei agudmen beenum ba kame enmes by fara budget ke dashik dati kama mihuriha kankama ha agudmen beenum ba femwara beenum ba mimwara masakke nukurewe mihalatu agudmen hakikatu ge gowalam beenum ani divhe rajye ge logweti emmeha rayitun agudmen ultimas koddani agudmen ge atuga hifagen national drug agency mustawata ke be gaumi idara ge mi hafolung etere ga agudmen emmen guligen masakke kurange baje mustawata ke chige mi prevention mi kura masakkatu alme ekiga masakka kurang baje awol mangi hile gule namba eken hatere eke sumaka tibe fulun guluwa kama gule huriha mauluma tan hoduma ki awol mangi warabodang ede kame adi mastuwata ti beenu kurami hako faahaga kurwe hisabun adi miihaku emaga gosfan kama belewe hisabun wes efeda miihakan approach kon wata aila taka baddal kurevi nuwata kama gule muassasa ta gu ehiter kan hodaagen farudi level lagi wes kurwe dana masakke tan hunnana den awol emme boda focus kuram beenu mani jinai adrug nizam go tereng farwa hodumuga badaluga mastuwat ke beenu kura komma mi hekos national drug agency ga doruga taki jahashe amillayan edigen farwa hoduma erun tibe fulunge eves maulumate mugetu me confidential me leakunwe ekoyega confidentiality ke ga tibe fulunge na khiduma dirumuga nda demi onnana adi miharu wara fase hewana khiduma hoda hama ekeni forma ka id kala ekani den huri baki khiduma tag nda ega kama gole official furhim kurumun dane adi tibe fulun na khiduma dirumuga National Drug Agency adi tibe fulunga aila taka warabboda gulifa miwani ehema ekan agur faaga kollam beenuwe hawa ege itura agur waran ufa kura kame madun nama ves waragina jamiya tan agur menna guligen masakken eba kure ehem bima hasa gote ga journey change then girinda ফাদ জামিয়াতং এবা ফাহা করবে আদি মিগ কুরিং হ্যান্ডস টুগেদার আদি সেফ জামিয়া সরগুড় ফাহা করল এম বারগিন জামিয়াত বেস ন্যাশনাল ড্রগ এজেন্সিয়া গুড়িগেন মাসাকিং এবা করে এম ইতুর দন্নবালাম বেনু মানে দিবিহিরা দিবিহিরা রাজ্য একি কাঙ্কড় তগু তিবি কুলাব জামিয়াত বেস ন্যাশনাল ড্রগ এজেন্সিয়া গুড়িগেন হিঙ্গাশে মাসাকে কুরং আগুড় মেন বেবুনু এহিতের কামে জামিয়াত কস্তিয়ান জামিয়াত কি মাদানি মাদানি গতুম বারগিন বার মুহিম ফাংশনাল মাসাকে তকে মি মুগিতব কুরমুং গেন্দা বাই হাসা গত গাউড় মুসাসাতাক অন্য গুলুম বুরে জামিয়া থাকা অন্য গুলুম এ সোসাইটি একগা ফুলাক অন্যানে এহেম বিমা জামিয়া থাকা মেগা আগুড় মেন নাগুড়ি রাঙ্গল মাসাকে থেকে কুরে বিতার কামা গাবুল করা এহেম মি ফুরসাতুক ইন্ডিয়ান ইন্ডিয়া গুলিকে মাসাকে কুরা জামিয়া থাকা ওয়ার বড় শুকুর আদা করা আদি এহেন হেন জামিয়া থাকা বেস ইন্ডিয়া গুলিকে মাসাকে কুরমা দাওয়াত আরুয়াং আদি হাসা গত গা আইলা থাকা বাকি বিকে ফারদুম বেস এনডিএ ইয়া গুলিকে মাসাকে কুরমা টাকা দাওয়াত আরুয়া ইন্ডিয়া গাতুকা হিফাগে মাসাকে কুরমা তিবেফ আগুড় মেন না দেবেন হুরিয়া এহেতের কামে ইনশাআল্লাহ আগুড় মেন দেনাং মাস্তু আতক চা বেগার সাতার বলি ইতিহাস গার তিন মানে ইসলাহ মি মানে আসপা কিতাম মে বারকা ইসলাহ গেরুনাস আগুড় মেন না বেনু বা নতিজা হাকিকাত কা হাসিল ওয়ানি আগুড় মেন এম মেন এং আইলাই গতু কা মাসাক কা কুগে মি বাবাই নুতা মি আগুড় মেন মি দাতি হালু মাস্তু আতক চা গুড়ি গে মি দাতি হালু তুং আরা গতু মটকা এম মেন গুড়ি গে খামা এদেবে মাসাক কা তক কুগে খামা গাবুল কর এম মি ফুরসাতু কা এগত মাসাক কুরা এম মেন খামা শুকুর দন্ন আউড দন্ন বাল বেনু মানে এনডিএ অতি হুলি ফাই এনডিএ গতু কা হিফাই গে হুরি হা ফরাত কো সিঙ্গাশে কুরি আদম ইনশাআল্লাহ আগুড় মেন মেকাপ কা কামিয়াব বানি এম মেন গুড়ি গে খামা কুরা মাসাক কা তক
1: আরগুন মিঙ্গে সোমেদ কীতি হামা এনডিএ গুলিগেন মিফাদ ফারাত তাকুন এবার লন্দিগে মিকামং আরাগ তুম মাসেকে করো এহন তো আদ আরগুন মে মিরেগে মি প্রোগ্রাম কা মি পালালি সাতার অবলিক তে হাসে গার মাস্তওয়াত কে চা বেহে গানোনা দে মি প্রোগ্রাম মালমাত এবুমা ন্যাশনাল ড্রাগ এজেন্সি কে ফারাত মি বাবেরবি সিনিয়র লিগাল অফিসার আহমদ হিলমি আদি প্রিন্সিপাল রিহ্যাবিলিটেশন অফিসার শাফনা হোসেন প্রোগ্রাম উফাদ্দা মে কলাবালি আরগুন্ড আজিজা ফারুক অন্য প্রোডিউসার কি মুসা রশওয়ার নাইম আদি এগি তোর অন্য অপারেটর কি আজিমা মুহাম্মদ আন হফতা গবে সোনহির দোগে রে আরগুন মে মিফাদ এহেন গানোনা কায়কো বদল কোলানা এমে হাই হুতেরিন স্বরম উফাবের রেখাং এদেমো মিরেগি প্রোগ্রাম নিমালাফ বাকি বেলানা আসসালামু আলাইকুম

0: হুঁশালা দিলি মূসা রসওয়ার নাইম মেদিয়া হার বেলুন্তেরিং এ ফিল্মে গে জাদুগা জেহুনু বলিউড গে ফিল্ম সাইয়ারা গে টিমুং একি গ মাসাক্কে কুরং হাম জিফাওয়া আ ফিল্ম গে শুটিং আন্না মাহু ফাশানি কামা রিপোর্ট তাবনে ফি
1: মেদিয়া হার বেলুন্তেরিং এ ফিল্মে গে জাদুগা জেহুনু বলিউড গে ফিল্ম সাইয়ারা গে টিমুং একি গ মাসাক্কে কুরং হাম জিফাওয়া আ ফিল্ম গে শুটিং আন্না মাহু ফাশানি কামা রিপোর্ট তাবনে ফি সাইয়ারা গেনেস্টিন ডাইরেক্টর মোহিত সুরি হদনি মাফাওয়া একমুক আদি রশ্মিকোন নং এওলা নুকুরা মি ফিল্ম গে লিড কাস্টুন নাকি সাইয়ারা ইন বিদি জুয়ান দে থারিং কামাওয়া আহান পান্ডেয়া অনিত পাড্ডা আদি মি ফিল্ম ওয়াজ প্রোডিউস কুরানি সাইয়ারা ওফে দি আশরাজ ফিল্মস ওয়াইআরএফ বাই রিপোর্ট তো বুনাগতুং মি টিম গে আ ফিল্ম কি গ্যাংস্টার তেমাকং হাদা আসারুগদ লোবি গে ফিল্মে আদি ফিল্ম গে নামকি সতুরঙ্গা মোহিতায়কু আহান দেওয়ানে ফিল্মে গে মাসেকে ফাশন তৈয়ার ওমুং আন্নেরো এনা আন্ননি ওয়াইআরএফ গে এহেন ফিল্মে গে মাসেকে ভেস মিহার কুরামু এই মিয়াহারু গে এপ্রিল মাহ গে তেরেগা শুটিং ফেশি ডাইরেক্টর আলী আব্বাস জাফর গে রোমান্টিক অ্যাকশন ফিল্মে ইংরেজি বিলাতুক ভেস শুটিং শেডিউলে কুরিয়ে গেঙ্গোসফাওয়া মি ফিল্মুগা আহান নায়কু বাতলা গে রোলুম ফেন্নেনি শরওয়ারি ওয়াক ফিয়া কিয়া নামক বেলেভে মি ফিল্ম আন্নাহারু কুরিকলু সিনেমাতক গেন্নানে সাইয়ারাগে দে তারিন নায়কু মোহিত গে আ ফিল্ম গে শুটিং ফাশন তৈয়ার ওমুং আন্নেরু আশিকি টু ওয়া এক ভিলেন ফদা মকবুল ফিল্ম তাভিস গেনেস্টিন ডাইরেক্টর রাম গোপাল বর্মা আরজিভি গুলিগেভিস গ্যাংস্টার থিমক ফিল্মিং হদমণি নিম্মাফা আন্নাহারুগে ফাহকলু শুটিং ফাশন রাওয়া ফাওয়া মি ফিল্ম গে স্ক্রিন প্লে আরজিভি লেফাওয়াইরু ফিল্ম ডাইরেক্টরানি মোহিত আদি ফিল্ম ভেস প্রোডিউস কুরানি ওয়াইআরএফ
2: आर्टिस्ट का टैलेंट रिव्यू करने का काम है तुम लोग का ये साले ब्यूटिक वाले स्लैब्स हगेंगे भी तो तुम लोग बोलेंगे वहां क्या हग है लेकिन एक अच्छा आर्टिस्ट भी जान लगा दे अपने आप में उन लोग को क्या मिलता है क्या मिलता तुम लोग को
3: कृष कपूर आज के बाद ये नाम नहीं भूला
4: यहाँ पे टैलेंट से ज्यादा ईगोज और टैंट्रम्स झेलने पड़ते हैं वुड यू बी एबल टू डू दैट
5: आई जस्ट वांट टू राइट मैम
6: विश मीट वानी हमारा नया गाना यही लिखेगी
5: मैं वो लेट नाइट तक काम नहीं कर सकती 8:30 तक मुझे घर पहुंचना होगा मुझे पैसिव स्मोकिंग से प्रॉब्लम है तो
3: एफर्ट
5: मैं अप्रिशिएट करूंगी अगर आप गाली ना दें आई एम नॉट कंफर्टेबल
3: यू डोंट लाइक मी सिंग
6: विश 3000 रुपए घंटा चल रहा है
5: सबका एक सपना होता है लाइफ में तुम्हारा सपना क्या है
2: सारी दुनिया का प्यार सब चिल्लाए मेरा नाम क्रिश आई लव यू क्रिश

0: খোসাড়াদিনে আয়শাত ফিনা ফিরাক কোরিয়াং হাফতায়কে ইতিয়া বেফুড়না হামায় গিনা সিরিজ তাকা ফিল্মতাকে গণ্ডানে হাফতায় এগে তেরেগা তাফাত জোনরাতাওকে ফিল্মতা বিস হিমেনে ফিল্মি দুনিয়া রিলিজ কুরাং হামচেহিফাওয়া এহেম ফিল্মতাকা সিরিজ তাওগে বাহাকতাকায়কো আন্ন হাফতা গবেস আড়গন বদল কোলানা প্রোগ্রাম উফাদ্দামি হুশালাদিনি আড়গন আজিজা ফারুক আসসালামু আলাইকুম
1: ফিল্মি দুনিয়া

0: নিউলিমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লিত
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকাকু জেসফি কন্দিডারিত
1: এই হামহিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এবাহক তবনি নীলকোরগা সেরিম পেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে গেহেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একেচ্চে হায়রু
1: আদি হোনি দহ গিরোসি হাগড় তিরিহু
0: এঙ্গা সতরস্তেক সালেস নিউ কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি আড্ডিহেন মেগাহার্টস এফএম ব্যান্ড
1: দিবিরাচ্চি কেডু রাজ্যকে কমে হিসাবে হরিগেন বেস এবেস আগে দেখুম কানুলা পিএসএম কে চেরাল তা ফোন আডু হালা বালালুম ফাসে গতে
2: পিএসএম এ দিবে রাজ্যকে আডা দিনু গে আডু আদি দিবে এফএম বেস আডু হাল বেনে
1: টিভিএম এস টিভি আদি পিএসএম নিউজ এস বালালে
2: পিএসএম এ আইওএস আদি অ্যান্ড্রয়েড ফোন তকুং ডাউনলোড করবেনে
1: পিএসএম এ
2: আবহা ফোন ডাউনলোড করবা
3: এ কোড়ক ফাহাতে জেহিলামা আহার মি হা ক্যারি গতি মে মি হা মুদগো আন এনা চা পিন নম্বর নু ফেন হিসাব এগন তিবে মানি
4: আ কোবা মিতা হুনা ডাস্টবিন এহেরি দো মে বেস ডাস্টবিন কানু লামানি
5: ইলমি নূরুং হিত্তং আরোকুরুয়া দেদুনিয়েগে বাজ্যবেরিকমা মগু দক্কাদে
6: তুলহেও ফুদুনতেরি উফাবের দিরুলমাকা রাস্তা ফাহি কোত্তে
5: উম্মিদু আকোদ্দি একনিবেরিকং ফিলুয়াদে
6: দিবেহরাজ্যেগে আডু
5: এংহা সতরস্তেগে সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ
6: আডিহা নুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলুকান তহুগা ইখলাস তরিবুমা উম্মতং ইখলাস তরিকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তরিকমায়কুগা আলুকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি সুমার সূরাতগা মাইং আল্লাহ ওয়াহী করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করে ওয়া একলাঙ্গে কিবায় আলকান করে ওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাত কি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাবেগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমর নুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পাতল কুরাং এতে মিহা ইখলাস তের কামায়কো হেও আমল কুরমাং আঙ্গাওয়া সূরাতুল কাহফুগে সতে কা দিহওয়ান আয়াতুকা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুং কুরে কোমে মিহকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমিহুন নহুশ কামে আদি আল্লাহ আলুকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে